0: সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে এবং তারা তাদের কাজ করছেন। রাজনৈতিক প্রেশার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে বাধা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে ঘুরিয়ে দেওয়া যায়, তার যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গ, সেই চেষ্টাই গত এক মাস ধরে করা হয়েছে।
1: Now, the political crisis within the TMC has deepened dramatically, with the rebel camp taking its biggest step yet. The delegation of rebel TMC MPs met the Lok Sabha Speaker Om Birla in the national capital, and this happened yesterday, and they also claimed to have informed him of their decision to merge with the Nationalist Citizens Party while also seeking separate seating arrangements in the parliament. Now, the rebel MP Sudhir Bandyopadhyay says that the court will now decide on who actually is the real TMC. TMC MLA Madan Mitra, meanwhile, has accused the descendants of doing injustice to the party, calling their move unfair and a betrayal of the organization that helped elevate them. All eyes are now on Speaker Om Birla, on who has received the letters from both faction of the TMC. He will take the final decision on whether to approve the rebel MP's merger with the NCPI and whether to permit them to sit separately in the Lok Sabha or not.
2: Party ka neta sunega tab na hoga, discuss to nahi hota hai. Dictatorship chalta hai, chup chup ke sab karta hai. Isiliye maar kha gaya, aur aisa maar khaya, ye public bhi bhaga. Ye to bola na, dekhiye double sarkar jab tak ek saath kaam nahi karega, public ka kaam nahi hoga. খালি বাহানাবাজি হোক, পলিটিক্স কা নাম পে খালি ঝুট পাত চলতা হে, এই নেই চল সকতে জাদা রোজ। রিয়েল টিএমসি হ্যায় বোলকে তো 20 আদমি মেরা সাথ হ্যায়, আগর হাম রিয়েল টিএমসি নেই হতে তো 5 আদমি মিলতা, 4 আদমি মিলতা।
3: When will you claim this to the speaker that you are the real TMC? After some
2: we have already demanded that we are original TMC.
4: ये जो सांसद या विधायक सब जीत के आए हैं, ये तो ममता बनर्जी का फोटो में ही जीत के आए हैं, उनके पीछे में ही जीत के आए हैं। अभी क्या वो लोग यदि खड़ा होंगे जीत सकेंगे?
5: एकदम 5000 वोट भी इसका खुद NCPI नकली पार्टी है, उसको नाम पे नहीं जीत, उनको हालत बहुत खराब होगा। विश्वासघात से कहीं कभी बड़ा सुजोग नहीं।
6: हम लोग का कोई वो विषय नहीं है, कौन किसके साथ हाथ मिलाए, कौन किसको छोड़ के गए। तृणमूल आज हम लोग को मालूम था कि ये तृणमूल पार्टी ज्यादा दिन का नहीं है, लेकिन इतना जल्दी तृणमूल टुकड़े टुकड़े हो जाएंगे ये भी हम लोग का विश्वास नहीं।
1: All right, with that, it's time for us to slip into a short break. Don't go anywhere. News and updates continue.